ভাবে একলা ছোড়ত। আপনি সেহত কে বদলে মে 10 উট কুরবান করুঙ্গা। আপকে হাতো কি শফকত কি কমি মহসুস হতি হ্যায় আব্বু, হালাঁকি আপ হমেশা সে মুঝসে দূর রহে, ফির ভি আপ মেরে আব্বু হ্যায়, হামারে খানদান কে বুজুর্গ হ্যায়। মে আপকি শফকত সে মেহরুম নহি রহনা চাহতা হুঁ, বিলকুল ভি নহি।